নাহল দেশ চলা যায় দেখুন রি সোলো খুবে সোবানে এসে উঠুন বাতি রিসে রিসে পেটি হয়েছে আপলো ছেদ ছাতিকে রি সোন বাতি বলে সে রি সোন বাতি কাহা সে ধনু দেখাও দেশ এ শুনুন সত্যা মন্ত্রী বলে সে রে তুই কুয়া সলি খুবে।

0: জুহার টিরু, জুহার
1: জুহার পুলো, জুহার আমার লিস নে
0: লুকায়ার দুন আলবো সুতে নে
1: আও কাই
0: দক আমি তো জুহার করু নে
1: আও
0: আসনে দাদি দিদি মন কল জুহার করত রে
1: আও কাই
0: আমচো গাও কার্যক্রম শুনতো সব পায় দাদা দিদি সিয়ান সজন আর সঙ্গ জোরিয়া সঙ্গারি মন কে মাই পুলো
1: আর মাই টিরু আম দুন করু সে জুহার
0: আর নন নন পিলা মন কে বলে আমচো দুনো চবাটে খুবে খুবে
1: মায়ার লাল
0: তো টিরু দক গোট গোট পুছ হয়
1: হ্যাঁ
0: গোটো গাছন বুটা তো নাও সাংতো কি যখন পানি পড়লে মরুয়ে আর পানি নি পড়লে হন জগুয়ে আল কায় বুটা জানিস তুই
1: নি জানে কায় মাই
0: কসন নি জানিস ফের গাঁ রুয়াস কায় তুই
1: রুয়াই জানো
0: তো পানি পড়লে হন মরুন যাবে আর পানি নি পড়লে কায় সুন্দর লাহা যাবে বিচার দেখিস নি
1: বিচার নে তো নি এসে কায়
0: নি এসে ডাঙ্গরা কে নি জানিস পানি নি পড়লে হন কায় সুন্দর ডাঙ্গরা নি ফাটে হন বাড়ুয়ে গে আর পানি পড়লে হন মরুয়ে তো এই তো আয় গোট বুটা মাতা ডাক হন ডাঙ্গরা ফাটলে তো কাই বুটা বল নি আকরে নে পানি নি মারলে আরে ফের পানি মারে দে তো কায় সুন্দর ফের হন ডাঙ্গরা
1: মিলি হয়ে
0: দেখে আয় গোটক বুটা নে এ বল বুটা চলি নে
1: ওকে বুটাই চলি তো তো আজকাল জানিস নে আমচো গাঁ মানে বলে আট বাজার মনো হয়েছে নে আর আট বাজার বললে নে আমচো
0: গাঁওকারী হিসাব নে
1: ও গাঁওকারী হিসাব নে
0: গাঁও চে সপাই লোক রহে সোত নে আর হুনথান বাজার হাট লাগেছে তো গাঁও চো লোক সপাই হুনথান যাওন ভাতি আপলো গেন তো জিনিস মন কে গেন সোত
1: ও গেন গেন তো বিতি সঙ্গে সঙ্গে কায় আমচো লোক বাগ মা দূর দরাজ লে সোত নে
0: হুনথান গেন কুলাই হুনথান ভেট বল হুয়াত নে
1: সপালো ভেট গাট বল হইসো তারু আপলো কুবে দিন চো দুঃখ সুখ মন কে উতা সাঙ্গা সাঙ্গি বল ওইসো
0: তো বসত বলে কোন লাগে ছান নে তো মচো মচো জন পুষ্টো বলি হন গোড় রে নি এই হাট বাজার রে চসন আই কসন বল দক এ থা কা সব পাই লম রুন ভাত কা সুন্দর যায় সোত নে গাঁও চলো আর হন থালে সব সামান কে ঘেন ভাতি এ সোত গোটক সমাজ নে সবাই মিসু মিসে সোত হন থান হরি কো দিন নে নে
1: মিরে মিসে সোত কা কসন বল লে নে আসনি মিল মিল তো জুল তো বিত্ত এসে চি আর এমন আপলো
0: জরুরত
1: চো সামান কে বলে ধরু নে সো তারু বি কে সোদ বলে আর আপলো জীবনা কে বিকুন বারি নঙ্গত
0: পয়সা
1: ও নঙ্গত পয়সা কমান বারি আপলো জীবনা কে নঙ্গত অস্থির বল
0: মসনি মিরে সে টাটি মিরে সে হাঁডি কুন্ডি মিলে সে মান্তর জসন বাহারি সামান আয় এ কায় বাহার চলোগে অনুভাতি বিকসত
1: ও কায়
0: থানলে এমন ঘেন সোদ
1: আর কসন বললে নে আট বাজার মান নে কায় গাঁও চো দেশি শাক সবজি মান বলে নিক রয়েছে নে আর উনকে বলে গাঁও চো লোক মান বিকে সোত আর আপলো জীবনা কে নঙ্গত বানায় সোত
0: চলায় সোত এই হাট বাজার রহে সে গুন এথান চো জন বড়ে বড়ে লোক মান যাওন ভাতি হুনি দেশি শাক কে ঘেন সো তার এথান ভাতি বিকসো বড়ে হাট নে নে
1: ওকে আর এই আট বাজার নে কায় আমচো গাঁও চো দাদা দিদি মান আপলো পারম্পরিক পোশাক মন কে বলে পিন্দুন বাড়ি যায় সোস নে যায় সো
0: তার বিকসত বলে বানান ভাতি
1: হাও
0: নে
1: তো পুলো এ গোট মন তো লি নে
0: বলি আর দক এ সঙ্গ সঙ্গ মই বলতে নে আলে জাহালা মন কে বলে শুনু
1: আলে শুনু
2: এক মজবুত ঘর বিলকুল উস পিতা কি তরহ হোতা হ্যায় জো হর মৌসম সহ কর ভি ঘর কি নীব কো কভি হিলনে নহি দেতা
3: আপকে ঘর কে লিয়ে ভরোসে কা দুসরা নাম চেটিনাড সিমেন্ট কা ম্যাক্স গ্রিট সিমেন্ট 64 সালো কি বুনিয়াদ কে সাথ চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
4: জিএসটি কাউন্সিল নে কমার্শিয়াল বিজনেস মে ট্যাক্স কো অর ভি সরল বানা দিয়া হ্যায় আভি তক হোটেল কে কমরো পর জিএসটি কি চার দরে লাগতি হ্যায় ₹1,000 से कम कीमत वाले होटल रूम पर शून्य GST है जबकि ₹1,000 से ₹2,499 तक के होटल के कमरे पर 12% GST लगता था ₹2,500 से लेकर ₹7,499 तक के होटल कमरे पर 18% टैक्स लगता है इससे ज्यादा कीमत का होटल रूम है तो उस पर 28% GST लगता है लेकिन अब होटल के कमरों पर सिर्फ दो ही रेट लगाए जाएंगे 7,500 से कम कीमत वाला कमरा है तो 5% और ज्यादा है तो 12% GST देना होगा
2: एक मजबूत घर बिल्कुल उस पिता की तरह होता है जो हर मौसम सह कर भी घर की नींव को कभी हिलने नहीं देता
3: आपके घर के लिए भरोसे का दूसरा नाम चेटिनाड सीमेंट का मैक्स ग्रिट सीमेंट 64 सालों की बुनियाद के साथ चेटिनाड सीमेंट द परफेक्ट कंक्रीट चॉइस
5: जीएसटी काउंसिल बुधवार नेटेन घोषणा की तकी सरकार सीमेंट तपोर्रो जीएसटी मोला